আলনা কৃষ্ণ বসে দেহ মের মানাইনা। কই দেখি ন ডরাউনু রে সখ তৈ কইলে ন বিসছে উনু দন্না জর পট ছিনু ফ্রোতে রহনু জুন সপনা ছোড়ু দিনু বিদ্যামা ধনমা পুরাউনু পরে ও বাণী হরদম লিনু বাজু বন্ধ কিরিট কুণ্ডল মনি ওঠে চুরাহারলে ভোটো কোট কমে যা টোপি পগড়ি আসকোট সুরালে মাছ কুম্ভ বদেল বাঘ বনি দয় কইলে মগন তে উদয় কুর্দি জঙ্গল চোর ধৈর কইলে যোগী খুনি যাই উদ বিদ্যা শূন্য বনে রান বনিয়ে কে গর্নু তি কুণ্ডল দানাই গর্নু বনে রাহাত বনিয়ে বালা ভিড়ে কে ফল জীব্র পন্নর।